0: মনে করি পশ্চিম বাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 257,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, ইতিহাস আমরা জানি, আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026 আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি।
1: That was the Honourable Chief Minister of West Bengal, Sri Shubhendu Adhikari, addressing the gathering on the occasion of the International Day of Yoga. And every yoga enthusiast, and we can see that the Honourable Minister for Municipal Affairs, Srimati Agnimitra Paul of the Government of West Bengal, is also among the lakhs of yoga enthusiasts who have assembled at the iconic Red Road. And the Honourable Chief Minister of West Bengal mentioned that more than 257,000 registrations have taken place for today's main ceremony here at the Red Road, and more than a crore yoga enthusiasts will join, especially in the state of West Bengal, from Darjeeling to Digha and from Kuchbihar to Kagdweep. And now we can see that the Honorable Prime Minister, Sri Narendra Modi, is walking towards the dais where he will be performing the asanas and leading the nation today in performing yoga. And as we know that yoga for healthy aging is the theme of
2: Rajpal R.N. Ravi ji, Urjavan Mukhyamantri Shubhendu Adhikari ji, केंद्र में मेरे सहयोगी प्रताप राव जाधव जी, अन्य सभी महानुभाव, यहां कोलकाता में जुटे सभी प्रतिभागी, देश विदेश में योग से जुड़ रहे सभी साथी और मेरे प्यारे देशवासियों, 21 जून का ये दिन पृथ्वी के कुछ भूभाग पर साल में सबसे

0: ଗୀତର ଜହ୍ନ ହବ ତୁମ ଝୁର ନାହିଁ ସେଇ ଟାଇପ୍ର ଗୀତ। ତାପରେ ଆଉ ଗୋଟେ ଅଛି ଆମର ଗୀତ ଏ ଦୁନିଆ ବୁକରେ ବଞ୍ଚିବାକୁ ହେଲେ, ଏଇ ଟାଇପ୍ର ଗୀତ ଗୁଡା ମୁଁ ଶୁଣେ ସେ ଟାଇମ୍ରେ।
1: ଆଚ୍ଛା, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କୁ, ଆପଣ କଲ୍ କଲେ ଆଉ ସେୟାର କଲେ। ରହିଲି, ନମସ୍କାର।
0: ନମସ୍କାର ନମସ୍କାର।
1: শ্রোতা বন্ধু আপনার কল করতু 06712303153 নম্বরে আউ মো সহ সেয়ার করতু কি আপনার মন যেত খারাপ থাকে না সেতবে কেউ গীতটি আপনার মনকু সান্ত্বনা দিয়ে আপনার মনকু বুঝাই দিয়ে পড়ে আপনার টিকি ভাল ফিল হুয়ে। দেখা কি অনেক বর্তমান ফোন লাইন। হ্যালো,
2: অশোক পণ্ডা মধুপাটনা কটক।
1: কন কহবে, কেউ গীত বিষয়ে আজ আপনার কহবে?
2: ଏ ଜୀବନ ଯୌବନ ସବୁ ପରା ତୁମ ଦାନ, କିଛି ଦେଇନା ବୋଲି କରିବି କି ଅଭିମାନ।
1: ବହୁତ ସୁନ୍ଦର ଗୀତଟି, ବହୁତ ସୁନ୍ଦର ଭଜନଟି ଆପଣ କହିଲେ, ତ ଏଇ ଗୀତ ଆପଣଙ୍କ ମନ ଖରାପ ଥିଲେ ଆପଣଙ୍କ ମନକୁ ଠିକ କରିବାରେ ସାହାଯ୍ୟ କରେ?
2: ସବୁ ସେଇ ପ୍ରଭୁଙ୍କର ମଣିଷ ନିମିତ୍ତ ମାତ୍ର, କରି କରାଉ ଥାଉ ତୁଇ
1: ଅଶୋକ ବାବୁ, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣ କଲ୍ କଲେ ଆଉ ସେୟାର କଲେ ଆପଣଙ୍କ ପସନ୍ଦର ଗୀତଟି, ଆପଣଙ୍କ ମନକୁ ଯୋଉ ଗୀତଟି ସାନ୍ତ୍ୱନା ଦେଇପାରେ, ଯୋଉ ଗୀତଟି ଆପଣଙ୍କ ମନକୁ ଠିକ କରିଦେଇପାରେ ସେ ଗୀତ ବିଷୟରେ କହିଲେ, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ରହିଲି, ନମସ୍କାର।
2: ଧନ୍ୟବାଦ।

শ্রোতাবন্ধু টিউন করিছন্তি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সি দিল তাক কোয়াল আপনমানক সাথে আছি আও আজ আমি কথা হচ্ছে বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে কেউ গীত এমতি আছে যেটা আপনার মন খারাপ লা বেড়ে আপনার বহু সাহায্য করে যে গীত বারম্বার আপনার শুণতি আজ মনক ঠিক করবার তার সাহায্য বি নিয়ে দেখ গোটি কল আসি বর্তমান কি কল করছেন। হ্যালো

0: লহুরে লেখু চিঠি।
1: জয় জগন্নাথ, নমস্কার।
2: নমস্কার, জয় জগন্নাথ, কে কহুতলে?
1: মু রেডিও লভর নারায়ণ প্রধান, বি বরমপুর বুগুড়া গঞ্জাম। আজ যোগ দিবস এবং বিশ্ব সঙ্গীত দিবস আপনার আকাশবাণী এফএম রেনবো শুনছা সমস্ত শ্রোতা মানে মোট শুভেচ্ছা শুভকামনা।
2: তাহলে এই যে গীতটি আপনার গাইলে, সেই গীতটি আপনার মানে মন খারাপ লা সময় সাহায্য করে আপনার মন ঠিক করবার?
1: আজ্ঞা, মোট অক্ষয় কুমার, অক্ষয় মহান্তি হচ্ছে মোট ফেভারিট, তাঁর সব গীত মতো ভালো লাগে।
2: তাঁর গীত হি প্রায় টাইম আপনার শুনতে, যেত মন খারাপ থাকে বি শুনতে।
1: আজ্ঞা,
2: বহুত বহুত ধন্যবাদ, আপনার কল কলে আর শেয়ার কলে। রাইলে নমস্কার।
1: নমস্কার
2: শ্রোতা বন্ধু, সঙ্গীত গোটে এমতি মেডিসিন আমি কহিপার, যা আজিকা ডেট্রে যদি আমি দেখিবা না, বহুত প্রকার রোগর উপশম পাই, রোগর রক্ষা পাই, ইয়াকু ক্লিনিকালি বি ইউজ করা যাচ্ছে, ব্যবহার করা যাচ্ছে সঙ্গীতকু কিছু রোগর উপশম পাই মধ্য। তেণু সঙ্গীত আম পাই বহুত জরুরি, প্রত্যেক দিন কিছু সময় বাহার করে সঙ্গীত শুনিবা দ্বারা আম মন বহুত প্রফুল্লিত রহিথায়, খুশি রহিথায়। তবে দেখিবা পরবর্তী কল কি করছন্তি, কি অছন্তি ফোন লাইন রে? হ্যালো,
3: হ্যালো, কহো কুছ ভি না কহো, ক্যা কহনা হে
4: কোয়েল ম্যাম। নমস্কার, ভবিষ্যৎ কৌদলি কৃপা সিন্ধু কবি।
2: কেমতি অছন্তি আপন, দেহ ভালো হলানি?
4: বড়িয়া, ফাইন আছে।
2: আচ্ছা,
4: আর বড়িয়া সুন্দর টপিক আজি রাখছন্তি, যোগ দিবস পুনি মিউজিক ডে পুনি কহিলে পুনি তাসে ফাদারস ডে।
2: হুম, আজি মানে পুরা ধমাকা হই যাইছি, মানে গোটে দিনারে সব পড়ি যাইছি।
4: আগে আগে আগে,
2: তো কো গীত, কো গীত বিষয়ে কহিবে আপন, যো গীতটি গাইলে সেই গীত?
4: এই গীতরে নাই, মোর আউ গোটে আছি, কুছ ভি নাহি রহতা দুনিয়া মে লোগ রহ জাতি হ্যায় দোস্তি। এই গীতটা আমার ভারি প্রিয় লাগে, আহরি বহুত গীত আছে, এমনি কিছু গীত নাই, পুরা ওল্ড গীত গুড়া ছাড়ি দেলে, আউ যেতে গীত আছে মু সর সব আধা আধা ধরি।
2: আচ্ছা, নাই মু পচারিছি কি আপনকো মন খারাপ থিলা বলে আপন কো গীত শুনান্তি?
4: নাই, এটা গোটে আছে, আউ গোটে আছে ভজন বি আছে, মতে এগুড়া টিকে বেশি আউ স্লো গীত, যেমতি কি ধামাকা ভড়িয়া গীত নো, স্লো গীত যেমতি 90 হিটস র সব গীত থাই, মিথুন রাহো
2: শ্রোতা বন্ধু। আজ আমি জস্ট গোটে দিন পূর্ব আমি আপনার ফেভরেট গীত বিষয়ে কথা হইলে, আপনার পছন্দিদা গীত বিষয়ে কথা হইলে, তেমন আজ আমি ফোকস করা কি কেউ গীত শুনলে আপনার মন খারাপ থিলে বি ভালো হয়ে যায়। আপনার টিকি চিন্তা করবে না, আপনার জাঁপারে আপনার মন খারাপ টাইম্রে আপনার কেউ গীত শুণতি, আই গীতটি আপনার কত রিল্যাক্স করে দিয়ে বা আপনার আউটে মোটিভেট করে আগক বড়িবারে, বা আউটে দুঃখে মানে দুঃখী হয়ে যা আপনার ভালো লাগে, সেপা আপনার সেই গীতটি শুনতে। এমতি বহু কিছু কারণ থাকে আমার, যাহাই কি আমি পার্টিকুলার গোটে গীত বারম্বার শুণু যে টাইম্রে আমার মন খারাপ থাকে। তবে সেমতি গোটে গীত আপনার জীবনের কেউ গীতটি আছে সেই বিষয়ে জাঁয়া আজ আপনার রিকোয়েস্ট বেস্ট করেছি, আপনার মানে কল বি করছেন, আউ গোটে কল আসছে বর্তমান, দেখিবা কি কল করছেন। হ্যালো,
5: হ্যালো,
2: নমস্কার, কি কোতলে? গুড মর্নিং।
5: নমস্কার, ভেরি গুড মর্নিং কোয়েল ম্যাডাম।
2: নমস্কার, কি কোতলে?
5: সুরেন্দ্র পাত্র কোতলে, যাজপুর বৈতরণী রোড।
2: বহুদিন পরে কল কলে, কিমতি অছেন?
5: আ ম্যাডাম ভালো আছে।

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 এবং রেইনবো এসএমএস কার্যক্রম চলছে কোয়েল আপনার সাথে রে অছি তবে আপনার মানে নিজ মন পছন্দর গীত শুনিবা পাই মতে মেসেজ করুছেন গোটে বহুত ভাল দিনর সংযোগ আজি কই পারিবি আজি হচ্ছে রবিবার আও তা সহিত আজি ফাদার্স ডে আজি ওয়ার্ল্ড মিউজিক ডে আজি ইন্টারন্যাশনাল ইয়োগা ডে এতে গুড়িয়ে কথা আজির দিনরে অছি যদি আপন কাহাকু বি ওয়েস করিয়া পাই চাহুছেন গোটে গীত ডেডিকেট করিকি তাহলে ডেফিনেটলি করন্তু হোয়াটসঅ্যাপ নম্বরটি কই দেউছি 8895254200 এই নম্বরে মতে মেসেজ করন্তু আও কহন্তু কো গীতটি আপন শুনিয়া পাই চাহুছেন বা কাহাকু ডেডিকেট করিয়া পাই চাহুছেন আজির পরবর্তী মেসেজ অছি মো পাখরে জাসমিন কর যে আঠগড়ু লিখিছেন এই মেসেজটি এবং গুড মর্নিং কইছেন সমস্ত শুনিয়া পাই চাহিছেন পরদেশ চলচ্চিত্রর মেরি মেহবুবা গীত এই গীতটি মু নিশ্চয় প্লে করিদেবি পরে পরে আপন মানে শুনিপারিবে আউ গোটিয়ে সুন্দর গীত এবং গীতটি অছি দিল মে আগ লগাই সাবন কা মহিনা বহুত বঢ়িয়া গীতটি অলগ অলগ চলচ্চিত্রর সমীর সঙ্গীতা পণ্ডা তেলেঙ্গা পেঠ কটক শুনে চাহিছেন স্টেডিয়ম

100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটেক দিল সে দিল তাকরি কার্যক্রম চালিছি রেইনবো এসএমএস আজির পরবর্তী মেসেজটি আছে বর্তমান মো পাখে হালু ভাইঙ্কর লিখিছন্তি সেয়ন আঠগড়রু শুনিবা পাই চাহিছন্তি গোটে সুন্দর ওড়িয়া চলচ্চিত্র ধর্ম সহিলে হেলারু বাই চড়েইর কিবা আশা তবে এই গীতটি মু প্লে করে দেউছি ইয়া পরে পরে আপনক পাই আউরি বি সুন্দর সুন্দর গীত প্লে করে দেবি ইয়া পরে পরে আপন মানে শুনি পারিবে বীর জারা ফিল্ম রু জানম দেখলো যাহা কো শুনিয়া পাই চাহিছন্তি জয়ন্ত কুমার মন্ত্রী লেখুছন্তি সে ভুবনেশ্বর আপনক পছন্দর গীত আপনক পাই প্লে করছি এনজয় করন্তু

ফিজিক্যালি ইয়ার্স 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক তলস দিল তক সচালিছি কিছি কথা কিছি গীত ফ্রেন্ডস এই সন্ডে নিজের পর্সনাল কাম করা সবুঠ বেস্ট টাইম কে কে বই পড়তে কে কে নিজের গার্ডেন কু সজাড়া পসন্দ করতে আন্ড সাংসাথী সহ বুলবা তো সন্ডে হি সবুঠ বেস্ট ডে সন্ডে আসলে সমস্ত ভিতরের সঞ্জীব কপুর জাগি যাতে মানে সন্ডে আসলে নিজ পছন্দর কিছু বনেকি খাইবা নিজে রোষেই করা গোটে থেরাপিউটিক এক্সপিরিয়েন্স হয়ে থাকে সন্ডে গোটে দিনর রেস্ট হি আমাকে পুরা হোল উইক কাম করা এনার্জি দিয়ে থাকে কহবাক গেলে পুরা রিসেট করে দিয়ে থাকে আমার মাইন্ড কু আোটে হোল উইক স্ট্রেস নেওয়া আোটে হোল উইক কাম সম্ভাবা সো ফ্রেন্ডস এই গোটে দিন হি আমাকে মিলে থাকে যেহেতু রিচার্জ করা নিজ কু অ্যান্ড হোল উইক প্রিপেয়ার হওয়া সো সমস্তে চাহতি কি বহুত পিসফুলি সন্ডে কু অতিবাহিত করা সো ফ্রেন্ডস কোণ আপনার সন্ডে বি ভালরে কটুচি না আই হোপ আপনার মানে বি সন্ডে কু এনজয় করুথিবে অ্যান্ড মোর সন্ডে তো নিহাতি ভাবে স্পেশাল হয়ে যাইছি কারণ মু জড়ি হয়ে যাইছি মোর সুইট লিসনার মানক সহিত না আপনার মানক সহিত সো আপনার মানক পাখরে পৌঁছুছি কিছি এন্টারটেইনমেন্ট র খোরা কিছি বহুত হি খাস মিউজিক সো স্টে টিউন টু ইয়োর ফেভারিট মিউজিক্যাল এফএম স্টেশন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক Thank you.

যোগ চাপ এবং চিন্তার মুক্তি দেবার সাহায্য করে থাকে। প্রাণায়াম অভ্যাস নিতিদিন করা দ্বারা শ্বাসক্রিয়া সুধুরিবা সহ একাগ্রতা মানে কনসেন্ট্রেসন পাওয়ার বৃদ্ধি হয়ে থাকে। এই যোগ মাধ্যমে আমি চাইলে আমার ইমোশন কু এবং আমার সমস্ত সেন্সরি অর্গান কু ব্যালেন্স করে এবং কন্ট্রোল করে রাখিপার। কেবল যোগ শারীরিক বা মানসিক স্বাস্থ্য ঠিক করে তাহা নুহে, বরং এহা আমার জীবনরে গোটি পজিটিভ ভিজন আনিবারে মধ্য সহায়ক হয়ে থাকে।

ছাড়ি যাইছিল মতে তো যৌঠি সেইটি হে চিঠিয়া সেথিপাই বোধে পান্থ বিপদে তো নারী প্রিয়া প্রিয়া।

101.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক তেলসি তেলতাগ স্টুডিও ঘন্টারে সময় বর্তমান রাতে 11:07 আসন্ত শুণবা আসন্তকালি প্রসারিত হওয়া থাকা কার্যক্রম সম্পর্কে সূচনা ভক্তিগীতর কার্যক্রম অর্ঘ্যথাড়ি শুণিপারে সকাল 6:05 অতিবড়ি শ্রীজগন্নাথ দাস বিজিত শ্রীমদ ভাগবতর 74তম ভাগ শুণিপারে সকাল 6:40 আমার স্বাস্থ্য শুণবে সকাল 7:10 এথিরে বিষয় রয়েছে উচ্চ রক্তচাপ ও মস্তিষ্ক ঘাত এ বিষয়ে আলোচনা করবে ডাক্তার সুধাংশু শেখর মিশ্র সকাল 7:25 শুণবে কার্যক্রম শুভ সকাল মর্নিং মেলোডি সকাল 8:30 ডাইলিন লাইভ চিটচাট প্রচার করব সকাল 9 এবং অপরাহ্ন 5:02 এতে নির্ধারিত বিষয়ে নিজের মতামত আপনার ফোন কল মাধ্যমে দিয়ে রেইনবো এসএমএস শুনিপারে দিন 10 এবং রাতে 10 কলাক দিন 11 দিন 11:30 শুনবে কিছু হিন্দি কথাচিত্রর গীত দিন 12 রয়েছে কার্যক্রম কিছু কথা কিছু গীত আজ চর্চায় শুনবে দিন 1:10 এতে নির্ধারিত বিষয়ে নিজের মতামত আপনার এসএমএস তথা হোয়াটসঅ্যাপ মাধ্যমে রাখিপারে দিন 2:45 শুনবে কতটি ওড়িয়া কথাচিত্রর গীত প্রায়োজিত কার্যক্রম এনসিইআরটি শুনবে দিন 3 মোদী কার্যক্রম শুণিপারে অপরাহ্ন 3:30 সুরিলা আফটরনুন শুণবে অপরাহ্ন 4 গোস্বামী তুলসীদাস বিচিত শ্রীরামচরিত মানসর 55তম ভাগ শুণিপারে সন্ধ্যা 6:10 শুণিলে আসন্তকালি প্রসারিত হওয়া থাকা কার্যক্রম সম্পর্কে সূচনা স্টুডিও ঘণ্টার সময় বর্তমান রাতে 11:10 হওয়া যাচ্ছে এটি শেষ করছ আজ অধিবেশন পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী এফএম গোল্ড রু সকাল 5:53 পর্যন্ত দেখাব আ গোটে দিন তবে সে পর্যন্ত খুশি থাকতু সুস্থ থাকতু ভালরে থাকতু তবে আজ মতে বিদায় দিও রয়েছে নমস্কার শুভরাত্রি।

ওয়েলকাম ব্যাক শ্রোতা বন্ধু, শুনেছি আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্ট দিল সি দিল ডাক মু কোয়েল আপনার সাথে আছি। নুয়া সকালর নুয়া বার্তা আজ আমাকে আগকু বড়িবার প্রেরণা বি দৌছি। নুয়া সকাল আমাকে এই বার্তা দিয়ে যে গতকালির ভুল কু আমি ভুলি যা আগকু বড়িবা উচিত, আউ এটা বহুত জরুরি। জীবনের যেতে বি বাধা বিঘ্ন আসুনা কাহিকি আমি নুয়া উদ্যম

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সেই দিল তাক মু কোয়াল আপনার মানক সাথিরে আছি ওয়েল মর্নিং মেলোডি কার্যক্রম চলেছি আউ গটে নোয়া সকালর নোয়া বার্তা কো আমি বুঝিবাকো চেষ্টা করুছে সকাল আমাকে সময়ের মূল্য বুঝিয়ে থাকে যে সকাল সঠিক ভাবে ব্যবহার করে পারতে বুঝি পারতে সে দিন সারা অধিক কার্যক্রম কার্যক্ষম রুহতি ফুল এনর্জি সহ নিজের কামক বড়িয়াশে করে পারতে যোটা কি আমার শারীরিক ও আমার মানসিক স্বাস্থ্য পাই বহুত উপকারী হয়ে থাকে সকালর নীরব পরিবেশ আমাকে আত্মচিন্তন করা পাই আও আত্মবিকাশ করা পাই সুযোগ মধ্য দেই থাকে সেইতি পাই তো কোহা যায় যেতবেলে নুয়া সকাল আসে সে কিছি নুয়া বার্তা নেকি আসে নুয়া কিছি আশা নেকি আসে নুয়া কিছি প্রেরণা নেকি আসে

0: শ্রোতা বন্ধু, টিউন করছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্ট দিল সে দিল তাক। সো দিল সে দিল তাক রে কোয়েল আপনার মানে সাথে আছি। ডায়াল ইন লাইভ প্রোগ্রাম আরম্ভ হয়ে যাইছি এবং বর্তমান আজি দিনর ফার্স্ট কলটি বি মো পাখ গাস যাইছে। দেখিবা কি কল করছেন। হ্যালো,
1: করুণা সাগর হরি মনে দিয়া বকাশি। শুভ সকাল।
0: নমস্কার। কি কুতলে?
1: প্রশান্ত কুতলে, রাজধানী কটকরু।
0: কেমতি আছেন্তি?
1: বহুত ভাল ম্যাম। আর আপনারা আজ সকালে এই গীতটা যে বজাইছিলেন এইটা হচ্ছে মোর মানে সব মানে ফেভারিট গীত ভিতরে গোটে।
0: আচ্ছা,
1: আর আপনি এমনি যে এত সুন্দর ভজন ঘণ্টাঘর নিয়ে আসছিলেন যে আর গোটে কথা মু ইয়ে দেবি যে বাবা ভক্তির ঘণ্টাঘর যদি তাহলে সে জিনিসটা বিক্রি কোটি হচ্ছে ম্যাম।
0: সেই জিনিসটা বিক্রি কাইকি নিহাতি নিহাতি আপন পুরা ভালো সে বুঝি যাইছেন্তি। আপনাকে মধ্যে বহুত ধন্যবাদ। আপনার শুনুছেন্তি আপনাকে ভালো লাগুছি বলি ফিডব্যাক বি দউছেন্তি, সেটা বহুত বড় কথা।
1: বহুত সুন্দর গীত আপন মগরে
0: নিশ্চয় নিশ্চয়। তো আজি কোন গীত বিষয়ে কইবে? বাস এই গীতটি হি আপনকর ফেভারিট।

0: শ্রোতা বন্ধু শুনেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো ডেকদেল সে দেল তাক আও মু আপনকে কোয়াল আপন মানক সাথিরে আছি ডাইলিন লাইভ প্রোগ্রাম চলছে আও সবড়ো বড়িয়া কথা হলা কি আজি আপনকু মোকা মিলিছে আপনকু পছন্দর গীত বিষয়ে কহিবার এমতি কিছু গীত থাকে যেটা আমকু মন দুঃখ থিলে সেথিরু মুক্তি দেই পারে এমতি কিছু গীত থাকে যাহা আমকু আত্মবিশ্বাস দেই থাকে এমিতি কিছু গীত মধ্য আছি যাহা আম মনর কথাকু আম সাথীঙ্ক আগরে অতি সরলরে কহি দেই পারে তেনকরি গীতর তো বহুত প্রকারর ফিলিংস রহিছি তা ভিতরু এমতি কিছু গীত বি আছি যাহা আমকু জীবনরে প্রত্যেক মুহূর্তরে শুনিবাকু ভাল লাগে তো সেমতি গীতটি আপনকে জীবনরে কোন আউ কেউ গীতটি আপনকু এতে খুশি দিয়ে কি বারম্বার আপন তাকে শুনিবাকু পছন্দ করন্তি আপনকু মনর পরিবর্তন করিবারে সে সাহায্য করে সে বিষয়ে আজি আমি কথা হচ্ছে বর্তমান দেখিবা কি আছেন ফোন লাইনে
1: হ্যালো হ্যালো নমস্কার জয় জগন্নাথ
0: নমস্কার জয় জগন্নাথ কি কোথলে
1: ম্যাম মু প্রফুল্ল প্রধান কৌছি কুমারপাল মাণিয়াম ভাই
0: আচ্ছা কেমতি আছন্তি
1: ম্যাম বহুত বড়িয়া আছি
0: আ কোন গরম কেমতি হইছে
1: ম্যাম আজ তো টিকে পাগ পুরা ঠান্ডা কুল কুল লাগুছি কিন্তু কালি 10টা 11টা আমার পুরা ঠান্ডা লাগিলা
0: আচ্ছা আপনার এমতি কেউ গীত আছে যেটা শুনলে আপনার মন পরিবর্তন হয়ে যায় মন ভালো হয়ে যায় কেউ গীত আছে

0: রে জয় জগদীশ হরে, জয় মা শালা,
1: জয় মা শালা। কি কইছেন? নমস্কার নমস্কার।
0: কইল পা মু সারদা ভাই কউজি মা শালাঙ্গ কন্টাপড়ারু।
1: আচ্ছা ভালো আছেনদি?
0: আজ্ঞা আজ্ঞা।
1: আচ্ছা এই যে গীতটা গাইলে, এই গীতটা আপনাকে ভালো লাগে?
0: হ্যাঁ মতে অপা প্রত্যেক ভজন ভালো লাগে। আউ পুরুনা ওড়িয়া ফিল্ম গীত ভালো লাগে।
1: কো গীত? গোটে গীত কুহন্তু।
0: পুরুনার

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্ট দিল সে দিল তাক সো দিল সে দিল তাক রে আপনক কোয়াল আপনক সাথিরে আপনক পাখরে রচি এবং বর্তমান সময় হে যেছি রেইনবো এসএমএস কার্যক্রমর তো শুনিবা আপনক পছন্দর গীত যদি শুনিয়া পাই চাহুছেন মো পাখক মেসেজ করি পারিবে নিজ মোবাইল মেসেজ বক্স কু যাই ক্যাপিটাল লেটরে লেখন্তু এফএমআরসি স্পেস দে লেখন্তু আপনক না আও ঠিকনা স্পেস দিয়ে লিখন্তু ফিল্ম বা অ্যালবম রনা স্পেস দিয়ে লিখন্তু গীতার না পাঠিয়ে দিয়ন্তু আমার নম্বর 09495963211

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটাক তেলসি তেল তাক সো রেইনবো এসএমএস কার্যক্রম চলছে আজ পরবর্তী মেসেজ টি লিখুছেন জিতেন্দ্র নিয়ালি মাধব রু শুনিবা চাইছেন ওড়িয়া আলবম গীত হি প্রিয়তমা তো যদি আপনার বি চাহিছেন নিজ পছন্দ গীত শুনিবা পাই মতে হোয়াটসঅ্যাপ রে মেসেজ করি পারিবে 8895254200 হেউছি হোয়াটসঅ্যাপ নাম্বার

শ্রোতা বন্ধু রেইনবো এসএমএস কার্যক্রম শুণুটি আপনার আজ পরবর্তী মেসেজটি বর্তমান মো পাখে মেসেজটি লিখুছেন গুড মর্নিং কোয়েল ম্যাম দিলীপ নায়ক পারাদ্বীপ রু লিখিছেন গ্যাংস্টর চলচ্চিত্র শুনে চাহিছেন ভিগি ভিগি সি হেরাতে এই গীতটি আপনার নিশ্চয় প্লে করদেবি এনজয় করতু পরে পরে আপনার শুনেপারে বেটা চলচ্চিত্র ধক ধক করে নে লগা আউ এই গীতটি বহুত হি সুন্দর গীতটি এই গীতটি শুণবা মেসেজ করেছেন মো পাখক সিমরন এবং জলিল খান কটক রু ডেডিকেট করেছেন সব লিসনর মানক পাই সব আরজে মানক পাই স্পেশালি ডেডিকেট টু ইউ স্পেশালি ডেডিকেট টু টুনা ভাইনা আউ রাজেশ নায়ক গরিব খান বাসন্তী খটুয়া শহীদনগরের যে রুহতি তাঁকপাই সমস্ত সো আপনার মানক আপনার পছন্দ গীত প্লে করছি এনজয় করতু